0: আছে, জন্য আপনি আছে, জন্য আপনি আছে আন্ডারগ্রাউন্ড ওভার।
1: Go ahead, over.
0: One of your packages with the driver, train leaving in 2 minutes, T-Series, over.
1: Good, thank you very much for that, and we're going to drop out.